0: Hey, what's up? It's your girl, Kaya Baby, and you're listening to ycradio.org, the voice of today's generation.
1: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: It's time to join your college newspaper, Pandora's Box. Are you a good storyteller? Do you like writing? Are you a curious person? Then come write with us at Pandora's Box. It's your college paper. We encourage all majors to join. There are positions for graphic editors and business managers. Our work at PB tells the stories of York and the surrounding Jamaica community. The newspaper is a platform for all students, faculty, and local voices to learn and practice the art of news gathering. PB staff are the watchdogs for the Jamaica community and give a voice to the college's student body. Get experience for life in the real world. Report and write with us.
3: Scam alert. Never share your CUNY login password or MFA. Please remember the following. Never share your passwords or MFA factors with anyone. Campus and CUNY IT will never ask for it. Do not respond to an MFA prompt if you did not initiate the login yourself. Do not click on links or open attachments in suspicious or unexpected texts and emails. If you think you may have provided your password or MFA factor, clicked on a suspicious link, or opened a suspicious attachment by mistake, please contact your campus help desk for assistance. This is a CUNY scam alert announcement.
0: What's good, y'all? It's your girl, K Goddess, and you are now rocking with ycradio.org, the voice of today's generation.
4: Yeah. Yeah.
5: Classic.

0: YCRadioDoc.org. This is Kawhi the Last Word, and I am the voice of today's generation. How you feel about that?
1: Did you just look down at your phone? You did it again, didn't you? You know, you're flying down the road in a 3-ton hunk of steel, and a text takes your eyes off the road for an average of 5 seconds. At 55 miles per hour, that's long enough to travel the length of a football field and cause some serious damage. Turn it off. Trust me. Whatever it is, you'll live.
2: Learn more at StopTextStopWrecks.org. Brought to you by the Ad Council and the National Highway Traffic Safety Administration.
3: Hello, everyone. I'm here to tell you all about your college's Male Initiative Program, where all are welcome to come together in strengthening our purpose. The goal of this program is to contribute to the success of underrepresented populations, particularly male students. We offer programs such as YC Mentoring and workshops such as The Barbershop, where individuals can prosper and excel from. For more information, feel free to come by the office in room 3MO2. You can contact us at 718-262-3772 or email us at www.york.cuny.edu/mencenter. Again, for more information, feel free to come by the office in room 3MO2. You can contact us at 718-262-3772 or email us at www.york.cuny.edu/mencenter. Thank you.
4: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
5: This is YCRadio.org, the voice of today's generation.

0: This is YCRadio.org, the voice of today's generation.
1: 诈骗警报，切勿分享您的 CUNY 登录密码或 MFA 信息。请牢记以下几点，切勿与任何人分享您的密码或 MFA 验证信息。校区和 CUNY 信息技术部门 IT 绝不会向您索要这些信息。如果不是您本人发起的登录请求，请不要响应任何 MFA 验证提示。请勿点击可疑或意外收到的短信和电子邮件中的链接，也不要打开其中的附件。如果您认为自己可能已经泄露了密码或 MFA 验证信息，点击了可疑链接或误打开了可疑附件，请立即联系您所在校区的技术支持服务台寻求帮助。这是一则 CUNY 诈骗警报公告。SAASE on the nonce a la carte for CUNY.
2: Ladies and gentlemen of York College, it is I, Giovanni Anglin, and I have some exciting news pertaining YCRadio.org, the voice of today's generation. We are now featured on an app called TuneIn, that is TUNEIN. And TuneIn allows you to listen to our radio show, it allows you to listen to our music, and it allows you to listen to all the things we have to offer here at YC Radio. So in order to get this app, for you Android listeners out there, you can get it on Google Play, and for all you people with Apple products, you can get it on the App Store.Thank you for listening to YCRadio.org, the voice of today's generation.
3: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না।যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিংকে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা
4: My name is Bio Fiammi, New York City guitarist and president of the York College Music Club. This is YCRadio.org, the voice of today's generation.

0: We are IS-59 YMCA Media Summer Camp.
1: ইয়র্ক কলেজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র্ক কলেজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: Are you interested in radio broadcasting? Volunteer to be a staff member and learn what goes on behind the scenes at York College Radio Station. Bring your ideas and passion, joining a team of your peers in the capacity of on-air announcer, programming, marketing, news, sports, entertainment, visual arts, web design, and of course, music. Whether you are seeking to be an engineer, producer, or wish to have a promising career in the media and communications industry, volunteering as a staff member at YC Radio is a great way to add real work experience to your resume. Come to room 1G06G or call 718-262-5293. That's room 1G06G, 718-262-5293.
3: When I grow up, I want to be a new pair of blue jeans.
4: When I grow up, I want to be a kid's first computer.
5: I want to be a warm fleece on a cold day.
6: Football stadium.
7: I want to be a bike that races around the country.
8: I want to be a bench on a forest trail.
9: When I grow up, I don't want to be a piece of garbage. And if you recycle me, I won't be.
10: Give your garbage another life. Recycle. Learn how at iwanttoberecycled.org. Brought to you by Keep America Beautiful and the Apple.
11: My name is Bio Fiammi, New York City guitarist and president of the York College Music Club, and you are listening to ycradio.org, the voice of today's generation.